শুনছেন এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএইচকে বল জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 11 জুন বৃহস্পতিবার, জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় বুধবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় মঞ্জুরুল হক এবং আমি শ্রাবণী মুখার্জি। একটি মার্কিন সামরিক হেলিকপ্টার ভূপাতিত করার পর ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। ইরান জানিয়েছে যে তারাও এর জবাবে পাল্টা হামলা চালায়। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড জানিয়েছে, যুদ্ধবিমানগুলো হরমুজ প্রণালীর কাছে অবস্থিত ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ভূমি নিয়ন্ত্রণ কেন্দ্র এবং নজরদারি রাডার অবস্থানগুলোতে হামলা চালায়। এতে বলা হয়েছে, মার্কিন বাহিনী ও বাণিজ্যিক জাহাজের ওপর সাম্প্রতিক হামলার আনুপাতিক জবাব হিসেবে এই অভিযান চালানো হয়। ইরানের ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনী জানিয়েছে, স্থানীয় সময় ভোর 2:30 ইরানি নৌবাহিনী বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম প্রহরের ওপর একটি ড্রোন হামলা চালিয়েছে। বুধবার প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, শত্রুর বৈরী কার্যকলাপের জবাবে এই পদক্ষেপ নেওয়া হয়। মার্কিন কেন্দ্রীয় কমান্ডের একজন মুখপাত্র এনএইচকে জানিয়েছেন যে ইরানের দাবিটি মিথ্যা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন যে ইরান প্রণালীতে টহলরত একটি অ্যাপাচি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করেছে। তিনি বলেন, দুই পাইলট নিরাপদ ও অক্ষত আছেন এবং প্রয়োজনের খাতিরে যুক্তরাষ্ট্রকে অবশ্যই এর জবাব দিতে হবে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মঙ্গলবার উত্তর কোরিয়া তার 2 দিনের সফর শেষ করেছেন। শি এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটির পরমাণু উন্নয়ন কর্মসূচি নিয়ে আলোচনা করেছেন কিনা তা স্পষ্ট নয়। কিছু বিশেষজ্ঞ উদ্বেগ প্রকাশ করেছেন যে বেইজিং হয়তো পিয়ংইয়ং এর কর্মকাণ্ড কার্যত মেনে নেয়ার একটি অবস্থান গ্রহণ করতে পারে। শি 2019 সালের পর প্রথমবারের মতো উত্তর কোরিয়া সফর করেছেন। সোমবার কিমের সাথে আলোচনায় চীনের প্রেসিডেন্ট উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক ও সামরিক আদান প্রদান জোরদার করার পাশাপাশি অর্থনৈতিক, বাণিজ্যিক ও নাগরিক পর্যায়ের যোগাযোগ সম্প্রসারিত করার ইচ্ছা প্রকাশ করেছেন। দেশ দুটির মধ্যে ঐতিহ্যবাহী বন্ধুত্ব আরও এগিয়ে নিতে সম্মত হয়েছেন দুই নেতা। উত্তর কোরিয়ার পরমাণু উন্নয়ন নিয়ে শি এবং কিম কি আলোচনা করবেন সেদিকে সবার দৃষ্টি নিবদ্ধ ছিল। 2019 সালে উত্তর কোরিয়ায় অনুষ্ঠিত শীর্ষ বৈঠকে শি জিনপিং বলেছিলেন যে চীনা পক্ষ কোরীয় উপদ্বীপের পারমাণবিক নিরস্ত্রীকরণ এবং এই অঞ্চলে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা অর্জনে একটি ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা পালন করতে ইচ্ছুক। তবে সর্বশেষ শীর্ষ বৈঠকের পর এখনও পর্যন্ত দুই দেশের ঘোষণায় বা সংবাদ মাধ্যমের প্রতিবেদনে পিয়ংইয়ং এর পারমাণবিক উন্নয়ন কর্মসূচির উল্লেখ করা হয়নি। কিছু পর্যবেক্ষক উল্লেখ করেছেন যে উত্তর কোরিয়া পরমাণু ও ক্ষেপণাস্ত্র উন্নয়ন চালিয়ে যাওয়া অবস্থায় চীন সরকার সম্প্রতি নিরস্ত্রীকরণ বিষয়ে প্রকাশ্যে কোনো কিছু বলছে না। বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন যে বেইজিং হয়তো পিয়ংইয়ং এর কর্মকাণ্ডের প্রতি কার্যত সহনশীল অবস্থান নিচ্ছে।

0: সড়ক পথ, বিদ্যুৎ, গ্রিড ও যোগাযোগ ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে। ফিলিপাইন রেডক্রস বলছে ওই এলাকায় একটি সহায়তা দল তারা পাঠিয়েছে। আরো বেশি সম্ভাব্য কম্পনের জন্য অঞ্চলটি প্রস্তুত হচ্ছে। দেশের ভূকম্পন গবেষণা ইনস্টিটিউট বলছে সোমবার থেকে এখন পর্যন্ত 1,000-এর বেশি ভূকম্পন হয়েছে এবং সম্ভবত আরো কম্পন দেখা যেতে পারে। পূর্ব জাপান রেলওয়ে বলছে আগামী বসন্ত থেকে তারা তাদের ট্রেনে চৌম্বক টিকিটের ব্যবহার বন্ধ করে দেবে। এর বদলে কিউআর কোড যুক্ত টিকিট চালুর পরিকল্পনা কোম্পানি করছে। কোম্পানি মঙ্গলবার বলেছে যে এই পরিবর্তন পরিকল্পনা কেবল স্থানীয় লাইনগুলোর জন্য করা হয়েছে। দূরপাল্লার ভ্রমণে অন্য রেল কোম্পানি জড়িত থাকায় সেরকম যাত্রাকে এটা প্রভাবিত করবে না। যাত্রীরা এখন প্রতিটি যাত্রার শুরুতে ও শেষে ভাড়া আদায়ের টিকিট গেটে চৌম্বক টিকিট ঢুকিয়ে দেন। এর বদলে গেটে বসিয়ে নেওয়া রিডারের উপর কিউআর কোড তাদের ধরে রাখতে হবে। কোম্পানি বলছে এখনকার টিকিটগুলোতে ধাতু যুক্ত থাকায় সেগুলো পুনর্ব্যবহার উপযোগী করে নেওয়ার খরচ অনেক বেশি। কর্মকর্তারা আরও উল্লেখ করেছেন যে অধিকাংশ লোকজন প্রিপেইড কার্ড বেছে নেওয়ায় এর ব্যবহার কমে গেছে। বার্ষিক যাত্রী সংখ্যার মাত্র 2.5% এখনো কাগজের টিকিট ব্যবহার করে। জিআর ইস্টের প্রেসিডেন্ট কিসে ইয়োইচি বলেছেন এই পরিবর্তনে কিছু গ্রাহক হয়তো দুঃখ পেতে পারেন, কেননা এই টিকিট ব্যবস্থা অনেক দিন ধরে প্রচলিত ছিল। তবে তিনি বলেন কোম্পানি এবং পরিবেশ উভয়ের জন্য এটা সহায়ক হবে বলে তিনি আশা করছেন গ্রাহকরা এর পেছনের কারণ বুঝতে পারবেন। দক্ষিণ পশ্চিম জাপানের কাগোশিমা জেলার আমামি ওশিমা দ্বীপের অদূরে সমুদ্রে প্রবাল ডিম ছাড়তে শুরু করেছে। স্থানীয় একটি সামুদ্রিক জীবন গবেষণা দলের প্রধান ওকি কাতসুকি 4 জুন রাত প্রায় 10টার দিকে ওই ঘটনার ভিডিও ধারণ করেন। জায়গাটির অবস্থান ছিল আমামি ওশিমা এবং কাকেরো মাজিমা দ্বীপের মধ্যবর্তী ওশিমা প্রণালীর 4 মিটার গভীর সমুদ্রে। ছবিতে প্রবালকে হালকা গোলাপি রঙের ডিম ও শুক্রাণু গুচ্ছ ছাড়তে দেখা যায়। প্রায় 0.5 মিলিমিটার চওড়া ক্যাপসুল আকারের গুচ্ছগুলোকে ধীরে সমুদ্রে ভেসে যেতে দেখা গেছে। চিত্রগ্রহণের সময় 3 ধরনের একরোপর ও পোড়া প্রবালের ডিম পাড়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ফলনশীল হওয়ার জন্য গুচ্ছগুলো সমুদ্রপৃষ্ঠে ফেটে যাবে এবং কয়েকদিন থেকে কয়েক সপ্তাহ ভেসে থাকার পর শিলা কিংবা অন্য কোথাও আবাসন খুঁজে পাবে। 2024 সালে সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধির কারণে দ্বীপের চারপাশের অধিকাংশ পানি বিবর্ণ হয়ে যাওয়া দেখা গেলে আমামি ওশিমা দ্বীপের প্রায় অর্ধেক প্রবাল মারা যায়। তবে ওশিমা প্রণালীর প্রবাল তুলনামূলক কম ক্ষতিগ্রস্ত হয়েছিল। বলা হয় এই প্রণালী এখন চারপাশের পানিতে প্রবালের শুক্রাণুগুচ্ছ সরবরাহের জন্য মূল্যবান একটি এলাকা হিসেবে কাজ করে আসছে। ওকি বলেছেন সেই দৃশ্য দেখে তিনি মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিলেন, যা তাকে চেরি ফুলের পাপড়ির ভেসে বেড়ানো মনে করিয়ে দিয়েছিল এবং প্রবালগুলো থেকে জীবনের শক্তি তিনি অনুভব করেছিলেন।
1: এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হলো। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।

0: শ্রোতা বন্ধু, এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে প্রচারিত সহজে জাপানি ভাষা অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি তনুশ্রী বিশ্বাস,
1: আর যথারীতি সঙ্গে আছি আমি হিরক খান। আসুন আমরা একসঙ্গে জাপানি ভাষা শিখি।
0: আজ এই আসরের 15তম পাঠে শেখা হবে কিভাবে আপনি ট্যাক্সি ড্রাইভারকে আপনার গন্তব্যের কথা বলবেন।
1: বন্ধুরা, শুরুতেই চলুন আসরের মূল কাহিনীতে চলে যাই। চীন থেকে আসা ফটোগ্রাফার মিয়া আজ নাগানো জেলায় এসেছে উষ্ণ প্রস্রবণের ছবি তুলতে। সে

0: ইগোকুদানি ইয়াইন কোয়েন নামের এক পার্কে যাওয়ার জন্য ট্যাক্সি ভাড়া করার চেষ্টা করছে। বিখ্যাত এই পর্যটন স্থানে বন্য বানরেরা শীতকালে উষ্ণ প্রস্রবণে স্নান করতে নামে।
1: তাহলে শুনুন 15তম পাঠের কথোপকথন।
2: どちらまで?
3: 猿の温泉までお願いします。
2: はい、わかりました。 こちらは初めてですか?
3: はい、初めてです。 猿の写真を撮りに行きます。
2: そうですか。 今日は寒いから。
1: এবারে এর প্রতিটি বাক্য বোঝার চেষ্টা করা যাক।
0: ট্যাক্সি চালক জানতে চাইলেন
1: কোথায় যাবেন।
0: মিয়া তার গন্তব্যের কথা তাকে জানালো এভাবে,
1: সারুনো অনসেন নিয়ে চলুন প্লিজ।
0: ট্যাক্সি চালক তখন বললেন,
2: হাই ওয়াকারিমাশিতা,
1: ঠিক আছে।
2: こちらは初めてですか?
1: এখানে প্রথমবার এসেছেন বুঝি?
0: মিয়া উত্তরে বলল,
3: হাই হাজিমেতে দেসু,
1: হ্যাঁ প্রথমবার এসেছি।
3: সারু নো শাশিন ও তোরি নি ইকিমাসু,
1: আমি বানরদের ছবি তুলতে যাচ্ছি।
0: চালক বললেন,
2: সো দেসু কা,
1: আচ্ছা তাই নাকি।
2: কিউ ওয়া সামুই কারা সারু গা তাকসান ওনসেন নি হাইতে মাসু ইয়ো।
1: আজ বেশ ঠান্ডা পড়ায় বিপুল সংখ্যক বানর উষ্ণ প্রস্রবণে স্নান করতে নামবে।
0: উষ্ণ প্রস্রবণে স্নান করতে নামা বানরগুলো তুষার বানর নামে ব্যাপকভাবে পরিচিত।
1: এই পার্ক পার্বত্য অঞ্চলের গভীরে অবস্থিত। শীতকালে এলাকাটি তুষার আবৃত হয়ে পড়লে সেখানে পৌঁছা বেশ কঠিন হয়ে দাঁড়ায়। কিন্তু তারপরেও দেশ বিদেশের বহু পর্যটক এই দুঃসাধ্য কাজটি করেন। আমাদের আজকের মূল বাক্য হচ্ছে সারুনো ওনসেন নিয়ে যান প্লিজ।
3: সারুনো ওনসেন মাদে ওনেগাইশিমাসু।
1: এই বাক্যটির গঠনশৈলী মনে রাখলে আপনি ট্যাক্সি চালককে আপনার গন্তব্যের কথা জানাতে পারবেন। এবারে বাক্যটির অর্থ জেনে নেওয়া যাক।
4: সারুনো ওনসেন
1: মানে হল বানরদের উষ্ণ প্রস্রবণ। লক্ষ্য করুন,
4: সারু
1: অর্থাৎ বানর এবং
4: ওনসেন
1: বা উষ্ণ প্রস্রবণ কথাগুলোর মাঝে পার্টিকেল নো ব্যবহার করে এই দুটি বিশেষ্যকে যুক্ত করা হয়েছে। এখানে মূলত প্রথম বিশেষ্য দ্বিতীয়টিকে গুণান্বিত করেছে। এরপর
4: মাদে
1: হচ্ছে আরেকটি পার্টিকেল যার অর্থ পর্যন্ত, আর
4: অনেগাইশিমাসু
1: মানে হল প্লিজ বা দয়া করে, অনুগ্রহ করে ইত্যাদি। কারো সহায়তা চেয়ে অনুরোধ জানানোর ক্ষেত্রে এটি ব্যবহার করা যায়। এবারে আজকের শিক্ষণীয় পয়েন্ট। চালককে আপনার গন্তব্যের কথা বলার সময় প্রথমে আপনার গন্তব্যের নামটির সঙ্গে জুড়ে দিন
4: মাদে
1: এবং তারপর বলুন
4: অনেগাইশিমাসু।
0: বুঝতে পেরেছেন তো শ্রোতা বন্ধুরা? তাহলে এবার শুনে শুনে বলুন
4: অনেগাইশিমাসু। সারু নো ওনসেন মাদে অনেগাইশিমাসু। সারু নো ওনসেন মাদে অনেগাইশিমাসু।
1: এবারে আসুন একজন ট্যাক্সি চালক আর যাত্রীর মধ্যে একটি নমুনা কথোপকথন শুনি।
5: どちらまでですか?
6: 空港までお願いします。
1: কথাগুলোর অর্থ এবারে জেনে নেওয়া যাক।
5: どちらまでですか?
0: কোথায় যাবেন?
1: এখানে
4: どちらまで
1: কথাটির মধ্যে
4: どちら
1: হল একটি প্রশ্নবোধক সর্বনাম যার অর্থ কোথায়। একই অর্থবোধক
4: দোকো
1: শব্দটির তুলনায় এটি আরও বেশি মার্জিত। নমুনা সংলাপে এর পরে আছে যাত্রীর উত্তর
6: কুকোমাদেওনেগাইশিমাসু,
0: এয়ারপোর্টে নিয়ে চলুন প্লিজ।
4: কুকো
1: শব্দটির অর্থ এয়ারপোর্ট।
0: ঠিক আছে বন্ধুরা, এবারে আপনারাও চেষ্টা করুন।
4: কুকো কুকোমাদেওনেগাইশিমাসু।
1: আচ্ছা, এবারে অন্য কোনো গন্তব্য নিয়ে অনুশীলন করা যাক। মনে করুন আপনি টোকিও স্কাইট্রি যাওয়ার জন্য একটি ট্যাক্সিতে উঠেছেন। টোকিও স্কাইট্রি কথাটির জাপানি উচ্চারণ হল
4: টোকিও স্কাইট্রি, টোকিও স্কাইট্রি।
1: এবার তাহলে চেষ্টা করে দেখুন তো চালককে আপনি কি বলবেন।
7: 東京スカイツリーまでお願いします。
0: কোনো কোনো ক্ষেত্রে হয়তো আপনি গন্তব্যে যাওয়ার লিখিত পথ নির্দেশনা অথবা মানচিত্র চালককে দেখাতে চাইবেন।
1: হ্যাঁ, আর এরকম কোনো ক্ষেত্রে মনে করুন আপনি একটি মানচিত্রে কোনো সুনির্দিষ্ট হোটেলের নাম দেখিয়ে চালককে বলতে চাইলেন, আমাকে এই হোটেলে নিয়ে চলুন প্লিজ। এক্ষেত্রে এই হোটেল কথাটির জাপানি যদি হয়
4: কোনো হোটেল,
1: তাহলে পুরো বাক্যটি কি হবে বলুন তো।
5: このホテルまでお願いします。
1: えばれあるしきパーボ。あつけるかとぽかとね、あぷならしゅねちん。
4: お願いします。
1: かたて。ロクジョネルかすてけ、たっこにぱべ、このしゅびだば、しょほじょぎたぺてちゃいで、えてけ、きぱべ、ばぼはこってはべ、たにえ、あじえやんしかたはべ。
4: お願いします。
1: কথাটির আগে যে কোনো বিশেষ পদ লাগিয়ে দিলে সে জিনিসটি পাওয়ার অনুরোধ আপনি প্রকাশ করতে পারেন। যেমন ধরুন, হোটেল থেকে চেক আউট করতে আপনি বলতে পারেন
4: চেক আউট お願いします।
1: আবার রেস্তোরাঁ বা কফি শপে গিয়ে এক কাপ কফি অর্ডার করার ক্ষেত্রেও এটি বলতে পারেন। কফি শব্দটির জাপানি উচ্চারণ
4: কোহি।
1: কাজেই আমাকে এক কাপ কফি দিন প্লিজ, এই কথাটির জাপানি হবে
4: কোহি お願いします।
1: আচ্ছা, রেস্তোরাঁয় বিল চাওয়ার সময় কি বলবেন? বিল কথাটির জাপানি হল
4: ওকাইকে।
1: কাজেই সেক্ষেত্রে আপনি বলতে পারেন
4: ওকাইকে お願いします,
1: মানে আমাকে বিলটি দিন প্লিজ।
0: বন্ধুরা শুনে শুনে বলুন
4: চেক আউট お願いします, コーヒーお願いします。お会計お願いします。
1: এ পর্যায়ে আমরা আরো একবার শুনে নেব আজকের পাঠের কথোপকথন।
2: どちらまで？
3: 猿の温泉までお願いします。
2: はい、わかりました。こちらは初めてですか？
3: はい、初めてです。猿の写真を撮りに行きます。
2: そうですか。今日は寒いから猿がたくさん温泉に入ってますよ。
8: ハルさんの知恵袋。
0: エバレハルさんのパラモシルジュリー。エテアジアムラジャパネタクシーにえアロチョナコルボ。
1: জাপানে গাড়ি ভাড়া প্রধানত দূরত্বের ভিত্তিতেই নির্ধারিত হয়। অতিক্রান্ত দূরত্ব এবং প্রযোজ্য ভাড়া মিটারে ভেসে ওঠে, কাজেই ভাড়া নিয়ে দর কষাকষির কোনো অবকাশ নেই।
0: ট্যাক্সি কিভাবে পাওয়া যায়?
1: বেশিরভাগ এয়ারপোর্ট, স্টেশন, হোটেল এবং পর্যটন স্থানে ট্যাক্সি স্ট্যান্ড থাকে, যেখান থেকে সহজেই ট্যাক্সি পেতে পারেন। শহরাঞ্চলে রাস্তায় খালি ট্যাক্সি আসতে দেখে হাত তুললেই সেগুলো থামবে।
0: আচ্ছা দিদি, ট্যাক্সি বেশ সুবিধাজনক, কিন্তু বড় বড় নগরীতে যানজটের কারণে ভ্রমণের সময়টুকু প্রত্যাশার চেয়েও বেশি হয়ে দাঁড়ায়।
1: ঠিকই বলেছেন। তাছাড়া ভ্রমণের সময় বেড়ে যেতে থাকলে ভাড়াও সে অনুযায়ী বাড়তে থাকবে। বন্ধুরা, সহজে জাপানি ভাষার আজকের আসর কেমন লাগলো জানাবেন। কিন্তু
0: আগামী আসরেও সঙ্গেই থাকবেন আশা করি।
9: この放送は NHK ワールド国際放送ラジオ日本です。東京からお送りします。
10: This is NHK World Radio Japan, Tokyo.